0: Noordoostenwind zorgt langs de kust en IJsselmeer voor temperaturen van 25 graden. In het zuiden van het land stijgt het kwik naar 27 tot 33 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: चलते हैं नेपाली जोंग की ओर और कुछ चश्मा का गीत आज हम आप लोग को सुनाएंगे। चलो सुना जाए।

हियाँ बांचित हो रहा भैया, तेल के प्राइस फिन चढ़ गए, ओतो के तेल के प्राइस फिन चढ़ गए भैया, ओली प्राइस ऑफ द होक्स्ट निफो इन फिर वेकन, चार हफ्ता के भीतर में तेल के प्राइस बहुत चढ़ गए भाई, ओली प्राइसन है बने होक्स्ट निफो चार हफ्ता में, अमेरिका बोले है सोमार के बोले है स्ट्रात होमस में बोले ओके ब्लॉकेयर करी से अमेरिकन से प्रेसिडेंट डोनाल्ड बोले है ऊपर से ट्वीट तक प्रोसेस उमांगे तोल है फकरे ए बोले एन फॉर ब्रेंट ओली के बोले 20% मांगे एक बारिल ब्रेंट ओली के बोले मांगे हैगा एन फूर रखते हो के तुम भरिए द मार्च स्टाफ फन रिवर ओली ए द मिडन ओस्टन कोस्टन दिनसडा ओक्टन 84.80 डॉलर zo'n 74.50 euro de prijs van de vat Amerikaanse West Texas intermediatie olie steeg naar $79.84 mensen. Tot teel behoud manga hoi ke trim kondak so marke ki Iran ke hafen joan hega jo straat Hormuz me ba aur bole hega mangarwaar se 10 baje se Nederlandse tijd opnieuw bole blokkeer kar dega ki koi na aai seke na jai seke hai. Amerika deed dat al eerder na het tekening van de intensieve verklaring bole hega VS blokkeer kan die ze verder Trump weten dat ieder skip dat wel door de zeestraat vaart tol van 20% over de waarde van de vracht moet betalen. In ruil daarvoor zal Amerika het skip beschermen. Het is niet bekend hoe dat moet gebeuren. Bolle hega hem te lukken beschermkeren. Maar bolle 20% te lonen met tol bhario bhaiya. De aankondiging van Trump is een nieuwe wending in de strijd tussen Amerika en Iran over de controle van de straat Hormuz intussen Iran en Oman ligt. Met de tolheffing treffen de Amerikanen niet alleen Iran, maar ook de internationale handel. 34% van de wereldwijde oliehandel passeert de zeestraat. Dus hoe ze teel passen weten, op is het misbruiker. Ja, dekho kahwe, op harike pare. Dekho, jogi ka bole hai, jogi. Mahinder jogi bole hai, forces is kafe hape, ke tu tu jano rahi, santoki raha. Una hai, te ego warnemer voorzitter hoa pe hai, maar ab u sabke chahenge, nawa wala kise kareke. Ta Mahinder jogi bole hai ga, ego purana minister, uske kara Ganesh Kumar Kanhai, bole u beschikt hij als partijleider. Volgens hem beschikt kan hij over een goed CV. Kent hij de VHP van buiten binnenuit en zou zijn verkiezing geen slechte keuze zijn. Obole kan hij ke bole he. O Ganesh Kumar kan hij ke bole he. Als voorzitter VHP ke banawe ke. Maar o akeel namast kar pai. Ik er bare me jogi bole he. Dat hij alleen een kandidaat zal ondersteunen wanneer hij overtuigd is van dienstkwaliteiten. Formeel is er nog iemand, niemand voorgedragen naar binnen de partij. Zijn volgens hem al beweging gaande in de aanloop van bestuursverkiezing mee. Orbole hega deskundige belangrijk hega dan leeftijd. Jogi vindt dat nieuwe voorzitter hard moet hebben voor Suriname en de VHP niet voor eigen gewin mag gebruiken. De partijleider moet volgens hem beschikken over deskundigen en ervaring. Jogi ziet eigen kandidatuur niet zitten. Apre bole bole hem als voorzitter bole hem naar de kila. Ki hem voorzitter bati. En hoe is de kila bole hem naar de kila oma. अब देखो भैया लेडिन के सुरीनामा में बड़ा जबर साइबर क्रीम होने लगल भैया लेडिन गेवन द खतरीन ओवर द साइबर रिस्को बेहतर ते हरकेनन तू जाने साइबर भैया का बोले इंटरनेट के चीज समन बहुत जबर का बोले है अन अन अन अन क्राइम हैगा साइबर रिस्को है तो ओकर बारे में बोले हैगा सबन तोरारिका होटल में ट्वीट वर्कशॉप करी से साइबर सिक्योरिटी के बारे में और बोले वर्कशॉप बोले हैगा अन रखेरिंग बोले है इंटर अमेरिकन से ओंटविकलिंग्स आईडीबी बैंक ऑर्गेनाइजेर द बेइन कोस्मा डील आउट फॉर रिक्स ट्रेनिंग एंड दी वर्डन कसोरक फॉर द ईसीटी प्रोफेशनल्स और बोले फंड खरी नुमीटेर द साइबर सिक्योरिटी बदरेफन इन सुरीनाम
तो सूरीनाम में भी साइबर भैया के बारे में सब कोई के ऋषि को है क्रिस द्वारका सिंह जोन बा आईसी के सिक्योरिटी कंसल्टेंट बा बोले हैगा लाटविया का कम्युनिकेशन जी सूरीनाम ऑप्टिकल दैट ऑर्गेनाइजेशन स्टेज अफलंकर वार्डन फॉर डाटा एंड डिजिटल प्रोसेसन हमारे जनता अब देखो एक औरत भैया फ्लिक टाइक में से उड़ गए है बहरे हां उड़ गए भैया फ्रॉ फन एट फ्लिक टाइक राम खसोखन और खसोखन मन आल्सो दूत खान खान में जामन एक बारे में आदमी बोले है फोरख वीक बोले एगो प्लेन के अने अने खबरों कर फ्लिक टाइक आईना दग गया भैया आईना फूट गया रहा तू जाने हैगा बगलिया वाला खसोखन और वो जाने जो फूट जाए तो भीतर की चीज बहरे खींचेगा तब बोले एक बारे में बतावे है तेज फ्लिक ना राइनर लिख नोक इन सिकन हुईस है हाथ zich volgens de vrouw weinig herinnering van de gebeurtenis heeft moeite met communiceren. Toen ja wat daar hega, bolle hega, een Svetlana hield haar echtgenoot vast aan zijn benen, terwijl zijn hoofd en schouders uit het vliegtuig stakken. Ook al had hij een moeie, behere hoige schouders, behere hoige he, en Adamia ook haar goor pakkerke, en nietje dawaai ze, wil je toet beoord je, te willen hem bij tot zat jabe. Ik haar baare me bol ze, Griekse publieke me, omroep me, de man hing volgens haar bijna 2 minuten deels uit het gekozen vliegtuig ramp, en verloor zeker 3 keer het bewusteloos, maar bolle goor na choriz van aurat ke bole ek reageerde meteen pakte zijn benen ik dacht als we dood gaan we samen dood ik ke bole admi van aurat ke ta jor chahe hai anders getuigen melden eerder dat de man zijn gordel had omhaat waardoor zijn vrouw hem samen met 2 andere passagiers weer naar binnen trok. Ook een gordel hebben je lagaar Adamia week, maar een na oorpijl nee, Adamia zoi gojaan. Bolle 61-jarige man raakte zwaar gewond natuurlijk en verkeert in shock. Vooral zijn hand is er slecht aan toe. Verder heeft de brandwonden kan niet communiceren. Ook kan zijn gebeurtenis niet goed herinneren. De Griekse naar de Duitse. En toen het vliegtuig plotseling 2700 meter zakte, volgens verschillende Griekse media, leek erop alsof een deel van de vliegtuigmotor was afgebroken en tegen een raam was geknald. Het raam ging stuk, waardoor de cabine druk verloor, de mensen. En ja, wat we hebben voelde alsof we niet konden ademen. En ja, wat hij passagiers bolle hega, bolle ook zelfs een neerstorten hoe jawe. En bolle hega, hoe ze voelen karatra, niet konden ademen, hoe ze saas binnen lijken. Maar dat de kobaya aina je podiat ketra bawal he. Meerdere keren buiten bewusteloos hoe je raam. Zuurstof gebrek raam en shock. Een andere passagier dacht dat iemand per ongeluk de deur van een nooduitgang had geopend. Maar Reiner zei in een verklaring dat het vliegtuig was teruggekeerd naar de luchthaven en de passagiers een vervangende vlucht hebben gekregen. Onder meer Boeing, het bureau van Amerikaanse luchthavenautoriteiten, de Europese Unie voor de veiligheid van de luchtvaart. Onderzoeken wat er precies gebeurd was. Kijk, hij zei een wat dacht ik, maar ja, toen je baant he. Reiner ke bare mein lekin bahut himmat ke baat hai ki okar admi oke zor se god pakad ke apan aurat ke pakad le raha bhaiya ab dekho yahan ka batave hai bhaiya since the east mandan orlok jo tu jane ukrainam hue hai ga जब से शुरू भेल ओरलोक उक्रेन और रुसलांत में इतना आदमी उक्रेन में न मरल भाई जितना आदमी अब मरल है फुराल रूसिस लुफ्त अनफानन और बोले स्टेडन फेयर फान इट फ्रॉन्स सेन द स्कुलगन एक बारे फेन मेंसन रेक्टर अमिसी रेक्टर मिसी इन उक्रेन में बोले हैं बोले वारनेमर्स मिसी बोले हैं अलमेर करिस के एक्सकालेर ट्रेंड में स्टेगन द टोल बर्गर्स जनता मरा है वहां पे भैया बहुत फन ऑन द रिस्ट एस्कलेटसी है और बताए गए हैगा कि ओ महीनों में 293 उक्राइनसे बर्गर्स मर रहा है ओदर रिकॉर्ड्स नॉट पास अ मंथ है स्लाख्त ओवर द लख इन द फर्स्ट हेल्फ फ्रॉम 33% तो इतना आदमी के मारी सेगा रुसलांत जाए के जनता के अनस्कुल्ड मेंस जाए के और मरल है भैया वो है उक्रेन में
भैया हम तेरी जाई तो SLM भैया यहाँ बड़ा खुशियाली हम देखेला है SLM सलाह करी से भैया इस या ओ बोले ऑडिट En sir Council for Nieuwe Samenwerken, luchthavenmaatschappij SLM, bole hega, standaard bole hega, audit van de internationale civiel, een ICA ook doorlopen volgens de algemene directeur Johan Sandy bevestigt het resultaat dat de nationale luchtvaartmaatschappij voldoet aan de internationale veiligheid en kwaliteitsstandaard wat de weg vrijmaakt voor nieuwe commerciële samenwerking. Dat is wel een goed teken, mensen. Ouders hebben een auditslezen gehad, wel 9 juli keer beoordeel bij liggen. SLM, die ons op internationaal mee veiligheid maar oké. Toen, ja, hoop ik er helaas op iets mooi jaar. Maar vertraging wat waren we kijzen. Maar dan laat ik even met rust, mensen. Zodra er nieuws zijn over SLM, ga ik jullie zelf denken, bij jabberdjes cocaïne pakken mij na ik doe je bijna 3700 kilo cocaïne milal he na pakken he bijna kus van Suriname me indam kus Suriname me machari ke boot me bijna omana kukohi pataka na raha yarbaka na raha oma cocaïne raha 3700 किलो कोकाइन मछरी के बोट में भरला 7 तारीख जुलाई के ब्रासिलिया के सिपाही और अमेरिका के ड्रग्स के दिया के इस अब संघे जाई के पकड़ी से और इतना ढेर श्रीनाम के किस पे पकड़ान है 3748 किलोग्राम कोकाइन ऑन बोर्ड और द बोट अरिफेर्ड सो मार के 13 तारीख के मरीना बासर बेलम मेलाई से बोटिया के सेवन स्लीप करके उतरा कोकाइन से और बोले ब्रासिलिया से देश तक परा में और बोले है बकेंड दैट 4 ब्रासिलियानन ऑफ हेटर दैट सेन आंगहोदन ऑफ फॉरडेंकिंग फ्रॉम इन internationale drugshandel, samenzwering in de financiering van drugshandel. Of volgens de federale politie was de actie het resultaat van een onderzoek dat in april werd gestart met steun van de internationale inlichtingendienst. In april is het onderzoek eraan. De objaaikeke is van Pakalisega. Op het aan vermoedelijk Uchijua Jatra Guinea Afrika mee. Via de zogenaamde Suriname route. Kisarname Tujane Kaka. हां सब हम पकड़े भैया वहां बोट उठना है तो बोले सरनाम के रूट से बोले सब यात्रा क्यूनिया अफ्रीका में बोले व्हाट स्टेज फाकर खबर एक दूर क्रिमिनल ऑर्गेनाइजेशन ओम ड्रग्स बनाई थे अमेज़न गebied ना अंदर लंदन तो स्मगलिंग मेंस और यहां बताए गए हैगा बोले ऑनकफे 1600 किलोमीटर इसे फार कर भाई द actie werd uitgevoerd door een schip van de Bocaina van de Braziliaanse marine dat 10 dagen op zee verbleef in samenwerking met het team van de federale politie. Op het aanwezigen eenmaal zulke pakketten cocaïne middel hebben. Voorlopige test bevestigt dat het een pure cocaïne ging. Aan boord verbonden zich alleen de kapitein en 3 bemanningsleden allen afkomstig uit Para. Riepap. Ja, wat aan boord bevonden zich alleen de kapitein of 3 bemanningsleden, allen afkomstig uit Para. Volgens de marine werkte zij mee tijdens een inspectie. De boot bleek echter niet over de vereiste documenten te beschikken en was uitgerust met meerdere extra dieseltanks waarmee een overtocht van ongeveer 10 tot 15 dagen in Afrika met Pahunjar bhaiya. Mooi voorbereid kalela. Sab beslag hoi ge hai. Pakketten sab beslag hoi ge. Verder onderzoek hoi hai. O bole hai ga deskundig ab gail hai botia. Bole hai ga meer duidelijkheid te krijgen over gebruikte logistiek. Reisroute herkomst van de lading. O bole volgende regionale hoofdcommissaris bole hai. Alexandra Andreda Silva bole onderzoek ke. Ki operatie jo raha. Financieerd bij lego criminele netwerk ze. Bole een keer criminele netwerk kalera. Uit onderzoek blijkt dat de vaartuig is gebouwd op een scheefwerf in Para. En dat de 4 aangehouden verdachten ineens uit de deelstaat afkomstig was.
de autoriteiten analyseren momenteel mobiele telefoondocumenten. Sap beslag hoe je he. Ab deko ik erbane me. Aur kon kon pakra bhaiya. Bari bari. Chakallas hoe he. यानी कि कोकेन के बारे में एगो अपस्पोरिंग फरसोक्त है भैया यहाँ पे है एगो आदमी लिखल है कि एक सिपाही खोजे बहुत जोर तोर से भैया एगो त्वेसीफन तक 10 तारीख नवंबर में 1927 तक में एक खबर है बुरकी ओकर नाम बा और का बोले है वर्ड ऐरफान फरदाग स्कुलदक कल दी नीमी अन क्रिमिनेल ऑर्गेनाइजेशन ओवरट्रेडिंग फॉर द वेट फॉर द मिडलन एंड ओवरट्रेडिंग फॉर फ्यूवर भैया ऐसे बात है हमारे प्यारे प्यारे मीठा मीठा जनता अब देखो एगो ब्राजील के औरत भैया फेफन फेफ तक यार में ओके सबन छोड़ाई से फेफन फ्रोफना फेफन फेफ तक यार बफराइट एड मॉडर्न स्लाफर नहीं बे रेक फैमिली अब देखो एगो ट्वेंटी तक यार का ब्राजीलियन से औरत हैगा इस बफराइट की फेफन फेफ तक यार ओ काम करी से अरबेज ओवरइनकम्स एंड फ्रेवेल फॉर लीडर ओके समन इसुलेर कलरागो घर में वर्क हार्ड फॉर एक फॉर थ्री जेनरेशंस तीन जेनरेशंस उ काम कर रहा फॉर द सेल्फ द फॉरवोकन फैमिली द साक कम ऑन इट लिखना ऑन एनोनिम टीम 1971 में ओ टू से 7 ईयर आउट वाज समा मेथ हर मदर एंड यंगर सिस terecht bij haar familie in de omgeving van Fortaleza Mgailaha. Oer haar Noord-Oosten Brazilië, de Chota Pesad Barisse, Oet Gailaha Ugarwame, voor haar overleden, zou de moeder het meisje hebben gegeven, bolle Margaret Larkwauke Dedeleha, bolle aan een dochter van de een persoon van het gezin, bolle haar jongere zus bleef eens bij de familie wonen, maar vertrok volgens het gezin later na een ruzie. Ego chalger ha, bolle maar ego ke 55 jaar hoe haar me isoleer kerke, ose kam karwaot heb hij kon niet lezen en beschikte niet over een bankrekening. Ook had zij geen vrienden of partner, ging zij nooit alleen op pad en had zij geen contact met haar eigen familie. Op bolle ze leefde in een soort gevangenis. Bolle, ze heeft nooit een privéleven gehad, mensen. Onia betaalt onderzoek naar mogelijke fraude. Familie wordt ook verdacht van fraude met overheidsgeld. De vrouw ontving maandelijk 600 reel, ongeveer 95 euro via een sociale programma voor mensen armoede. Ook een fraude kalerab haar. Toe, je ze baan Brazil kehen, hamare. प्यारे प्यारे जनता हम सोचे आप लोग के गीत सुना रही तो अभी हम वापस आ जाएंगे

0: रोको और कुछ रोको, फिल्म के नाम है उस्ताद।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws.